আকাশবাণী ইম্ফল ইচু চক্র হুন্দা পঙ্গো হাফেম কেকটে মাও মাই চসবু সুথুদায় মাও চসবু চক্রপিকো নিখ্রমাই থপসে থলে রে চিক্র চিলো কাইস ইলোপিওয়ে ইজো জি কুটু গদালে হি একাই খো উমনো লিপে কঠলো জো কুচু কুতু দা হেটয় ইচু রে ইক্রমানো ইজো কো মাও লালে নো চক্রলেছে আকাশবাণী ইম্ফল ইজো কো আখা কাই খো ফুজে নো প্রবিলে ড্রাগ কাকরাই নার্স সৌয়ে টিচু অকোস কলোদন ইডু চক্র হুদা চচ্চা হ্যাঁ ফেমাক কৈফা হে থাউবাল কামান্দো উমনো ফকুপু কুচুলেন মোহাম্মদ নাউবি এ মাহিল টোসাস কৌ ইহি তক্রেলয় আনা তক্রে কুলো ফুনানো কামান্দো থাউবাল হে আটেচ সৌ কুবু ফোর্ট আই আর বি লে হাভিলদার কে হেচ সুরেশ সিং ই পিকোনো খ্রু আরাই ফুটাতে ইজু কুলো আই আর বি ফুনাহি ইজু মাসি কুলো দুনো থৌবাল ডিস্ট্রিক্ট হসপিটাল লিখি সবোটে আনা ফুহি চক্র হুন্দা চিকু হেফে চিয়াফা হেনো থিটে ইজো থৌবাল ডিস্ট্রিক্ট পুলিশ তানো ফকুপু কুচুলেনো চিঠু হুন্দা চচ্চা হেফে রেপাদা পঙ্গো ফাহেনো মোহাম্মদ নাউবি হি তক্রে ইক্রিলোটে মণিপুর হোম মিনিস্টার কনথাউজম গোবিন দাস নো ইডু মন্ত্রী পুক্রি হে কুবু ডিজিপি অফিস হেনো কুথুসো কদো কলো ডিজিপি মুকেশ সিং ই সাও স্টেটলে উজে লোবানো কফ্রপিয়ে ডিজিপি সো কদো কলো দনো মৈফুনা সিং ই মিনিস্টার নো ইলোপিয়ে এ স্টেটলে সিকিউরিটি পৈ আতাচি কাদেও কুবু ক্রহি সত্যসো কলে অবো সপিলে কালিয়া ওলে থপসিপিও আবো পিলে তো ডিজিপি নো কাপেপিয়ে নাগাল্যান্ড লে কতজ মুভো কাপি অবো সমক্র পুলো করুদন জল জীবন মিশন 2.0 খ্রুলেন মেমোরেন্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং অবা নুকুলোহি স্টেট দনো মৎস্যকুচু ফিকো কালিয়েটো নাগাল্যান্ড চিফ মিনিস্টার নিফিরিও নো পেমানিপিয়ে রুরাল ওয়াটার সাপ্লাই স্কিম সপিও কু বুলেন ইচু অলি মুফু থকাহা মাকাচাও লিখি চি ফেলিলে ফাংশনাল হাউস হোল ট্যাপ কানেকশন সপিলো করু সটিলেটো পেমানিপিয়ে নাগাল্যান্ড লে চাইল্ড হেলথ কেয়ার সার্ভিস পৈ অবো কাজি সো কলো সব নাগা হসপিটাল অথরিটি কহিমা তানো স্টেটলে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস খ্রুলেন ন্যাশনাল মুসকান সার্টিফিকেশন নি কলো ডিস্ট্রিক্ট হসপিটাল কারেনা সলয় হসপিটাল হিন মুসকান স্কোর লে ক্রেমেলেন উজি রেকোয়াকোস পয়েন্ট চেকালিও হি নিলয় এ ডক্টর রিটিউ সরহে ডক্টর ক্রেমেনিউ কোজা এ ডক্টর আভোনো সফে ফখ্রমৈন চিঠে কাপি এ ডিস্ট্রিক কালিয়া স্টেট হেলথ অফিসিয়াল মৈন আবাবো কাপিলেন সার্টিফিকেট হি নিলয় মুসকান হি ও নামৈ মুফুচিয়া কাহেউ কুটুলে কুবু দুন কোয়ালিটি বু ও কলাই চিকু কাপি অবো সমাই পিপুল ও কুরু দুন মোচ্চো ও কাতামৈ সরকার নো ফুঠু কাপি ফিকো কালি কয় ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ নো ইজো উভু রেনিয়া কসু কুচো নর্থ ইস্টার্ন কাউন্সিল এন ই সি জি প্লেনারি সেশন হি শিলং হেনো চিঠি সাও সপিলে সোমাই সোমাজি থুলো কুরুদুনো সি এম হাই লেভেল টাস্ক ফোর্সেস তানো সো অফ কুলো ক্রো সেশন লে হিনো সত্য সো ফোপ্রা কোফ্রলেট ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন মিনিস্ট্রি তানো পেমানি পে ট্যুরিজম এগ্রিকালচার এ হর্টিকালচার ইনভেস্টমেন্ট প্রমোশন কালিয়া হ্যান্ডলুম এ হ্যান্ডিক্রাফানো প্রেজেন্টেশন হিয়া পোপ্রামানিলে সেশন লহি ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন জি ইউনিয়ন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মিনিস্টার অফ স্টেট সুকান্ত মজুমদার